প্রতিখন ঘরের বাণী আকাশবাণী, সকলোরে হৃদয়ের বাণী আকাশবাণী। আমি আগবাড়ি আপনার সঙ্গে অন্তরঙ্গ সম্পর্ক গড়ি মাত্র এটা ক্লিকতে আমার কেন্দ্রবর অনুষ্ঠান লাইভ মন কি বাত, সঙ্গীত, নাটক, খেল আর প্রতিটোপলর নির্ভরযোগ্য বাতর সুতরাং আমার ওয়েবসাইট আকাশবাণী ডট জিওভি ডট ইনত নতুন ভারত নরূপত আকাশবাণী।

0: জ্ঞান বিজ্ঞান যুগুতাই আগবঢ়াইছে প্রবাল কুমার শর্মায়।
1: বন্যপ্রাণীর বিলুপ্তি প্রথম খণ্ড। বন্য জীবনের অর্থাৎ উদ্ভিদ আর প্রাণীর স্বাস্থ্য আর কুশলতা বহু ধরনের পরিস্থিতির উপর নির্ভরশীল। যথাযোগ্য জলবায়ু, খাদ্য, পানি আর আশ্রয় হল সকলো জীবরে মৌলিক প্রয়োজন। প্রতিটি প্রাকৃতিক পরিবেশ হল প্রাণী আর উদ্ভিদে মৌলিক প্রয়োজন সমূহ কিদরে সমভাবে ভগাই লয়, কিদরে বিপজ্জনক পরিস্থিতি অতিক্রম করার বাবে

0: সুস্থ হয়ে থাকক, সজাগ হয়ে থাকক। এপোলো এক্সেল কেয়ার হসপিটালের বিশেষজ্ঞ চিকিৎসকর তত্ত্বাবধানত এপোলো প্রো হেলথ প্রিভেন্টিভ হেলথ চেকআপ প্যাকেজ, শিশুর পৰা জ্যেষ্ঠ নাগরিক সকলোৰে বাবে। উচ্চ রক্তচাপ, হৃদরোগ, ডায়াবেটিস, থাইরয়েড, ক্যান্সার, আর্থরাইটিস আদি রোগ আগতেই চিনাক্ত করার সুবিধা।
1: বুকিংৰ বাবে আজি ফোন কৰক 9957568450-ত।
2: এপোলো এক্সেল কেয়ার হসপিটাল, পশ্চিম বরাগাঁও, গুৱাহাটী। সুস্থ জীবনের বিশ্বস্ত লগৰী।
3: গীতিমালিকা অনুষ্ঠানৰ শেষত শুনক জেবিন সুলতানৰ কণ্ঠৰ এটি গীত। গীতৰ কথা মৃণাল চৌধুৰীৰ, প্ৰযোজনা অনুপম।

0: আমি বাদ্যযন্ত্রী শিল্পীসকলক আপনাদের সুত্রে পরিচয় করে দিব খুঁজিছো। এয়া পার্কাশন আর পেড বজাইছে তপন ডেকায়। আমি ঢোলক আর তবলাত আছে এগারী বিশিষ্ট তবলা বাদক ঢোলক বাদক শ্রীযুত রাজকুমার রবিদাস। বাঁহীত আপনার সকলের পরিচিত এয়া শ্রীযুত প্রদীপ ডেকা। আমোদজনক কথাটা হল এখেত শ্রীযুত ভাবিরাম বড়ো, আপনাদের জানেই আকাশবাণী বা অন্যান্য বিভিন্ন মঞ্চ অনুষ্ঠানত তেখেতে কিবোর্ড বজায়, কিন্তু তেখেত আকাশবাণীর প্রথমতে স্বীকৃতিপ্রাপ্ত তবলা বাদক আসে, বজাইছিল তবলা। কেনেকৈ যে আহি কিবোর্ডখন বজায় কিবোর্ড দিছিলহি সেই কথার ভূ আর তেখেতেহে জানে। শ্রীযুত ভাবিরাম বড়ো আমার সুত্রে আছে। আন এগারী প্রসিদ্ধ গিটার বাদক শ্রীযুত জয়ন্ত গগৈ। আর এয়া শেষত বেজ গিটার বজাইছে মঞ্জোৎস্না মহন্ত বাইদেউর সুত্রে, কেবাটাও গীতর বাণীবন্ধনত তেখেতে বেজ গিটার সংগত করেছে। সেই গীতটি বাইদেউ হেরি গানটো নয় লরিয়লি গীতটি বজাইছিল।
1: লরিয়লি গীতটোর আসলতে মানে ইমান আমি এটা রাতির ভিতরে আমি রেকর্ডিং করবলগা হয়েছিল। গীতটো মই সুরহে করে থৈছো, এটা গান হয়ে আছে, কিন্তু বাকি যে সংগীত ব্যবস্থাপনার কাম আছিল সেটো খুব ততাতৈয়াকে করা হয়েছিল। তাত বহুতরে অবদান আছে, গণেশদার সিংহভাগ অবদান আছে,
0: শ্রীযুত ডক্টর গণেশ ডেকা বেজ গিটারিস্ট।
1: তারপর আরও বহু মানুষ আসে, তাত হৃদয় গোস্বামী আসে, তারপরে রাজু আনসারী আসে, রিন্টুদা আসে যাক আমি হেরালো ড্রামসত, রিন্টুদা আসে।
0: মন করেছেনে যে যা আধা ঘন্টা মানত চারিবারমান তখেতে জীবনসঙ্গীর নাম লৈছে, চিনেই কয়ে নিদিলে পাপেই লাগিব। শ্রীযুত হৃদয় গোস্বামী ডাঙরিয়া অকন ভিন্ন ঠিয় হয়ে দিও, সকলে জানে তথাপি আর প্রায় এনেকা হয় লেখকর হয় বা সুরকারর হয়, সংগীত পরিচালকর হয়, গায়কর হয়, প্রায় এনে হয় যে বহু সৃষ্টি আধরুয়া হয়ে রয়, বহু কথা দি থা কথা সম্পূর্ণ করবলে পয়া না যায়। এটা

সময়মতে পদোন্নতি দিয়াত সহায় করিব। আরক্ষী বাহিনী, ভূরাজহ কর্মচারী, শিক্ষানুষ্ঠান, স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান, বন আর রাজহ উপার্জনকারী বিভাগ সমূহত নতুন পদর সৃষ্টির কথাও আমি বিবেচনা করিম। সংকল্প পত্রত উল্লেখিত প্রতিশ্রুতি অনুসরি এই সরকারের সময়সাতে রাজ্যখনের নবপ্রজন্মর বাবে নিয়োগের অধিক সুযোগ সৃষ্টি করার বাবে আমি দায়বদ্ধ। সর্বাঙ্গীন আর কল্যাণমুখী সেবার ভাগীরথী যাত্রা, সামগ্রিক কল্যাণ সাধনা। অধ্যক্ষ মহোদয়, আমি বিশ্বাস করু যে যোগ্যজনের কল্যাণ সাধন করাতে আমার একমাত্র উদ্দেশ্য নহয়, কল্যাণের লগে সমাজের সকল শ্রেণীর জনসাধারণক সামরি লওয়া দৃষ্টিভঙ্গি, সততা আর নৈতিক প্রমূল্য সমূহকও সুদৃঢ় হব লাগিব। এই উদ্দেশ্য আগত রাখি আমি অতি প্রণালীবদ্ধভাবে এলানি পদক্ষেপ গ্রহণ করেছো। আধার ভিত্তিক প্রমাণীকরণকে ধরে ডিজিটাল ইনফ্রাস্ট্রাকচারের ডিবিটি স্কিমস অর অধীনত একত্রিত ডিজিটাল হিতাধিকারী গাঁথনির জড়িয়ে সকল হিতাধিকারীমুখী আসনি প্রদান করা হব। অধ্যক্ষ মহোদয়, মহিলা সবলীকরণের আর লিঙ্গ সমতা সুদৃঢ় করার অর্থে বহুবিবাহত লিপ্ত হওয়া কোনো পুরুষে কোনো সরকারি কল্যাণমুখী আসনির অধীনত সুবিধা লাভের বাবে যোগ্য বিবেচিত নহব। ইয়ার উপরি মহিলা সবলীকরণ, লিঙ্গ বৈষম্য দূর করা আর এক সুস্থ পারিবারিক পরিবেশ গড়ার দৃঢ় সংকল্পর সহিতে সংগতি রাখি আমার সরকারে অসম সেবা অনুশাসন আর আবেদন নিয়মাবলী 2064 সংশোধন করার এক প্রস্তাব করেছে। এই নিয়ম অনুসরি কোনো সরকারি কর্মচারীয়ে বহুবিবাহ করা বলে প্রমাণ হলে আইনমতে চাকরির বরখাস্ত করা হব। সততা আর দায়িত্বশীল নাগরিকর প্রসারের অর্থে মই প্রস্তাব করু যিকোনো অপরাধমূলক আইনের অধীনত দোষী সাব্যস্ত করা কোনো ব্যক্তিয়ে অধিসূচিত সরকারি কল্যাণমূলক আসনির সুবিধা লাভ করার বাবে যোগ্য বিবেচিত নহব। বিধানসভার নির্বাচন প্রক্রিয়ার সময় নিয়মীয়া বাজেট উত্থাপন করিব নোৱাৰা বাবে প্রাপ্ত নোহা কল্যাণকামী আসনি হওয়ার সুবিধা আমি অহা আগস্ট মাহর পর পুনের আরম্ভ করিম। অরুণোদয় আমার রাজ্যখনের আটাইতকৈ বৃহৎ সামাজিক সাহায্য আসনি আর ইছে আটাইতকৈ বেশি স্বীকৃতিপ্রাপ্ত কল্যাণমূলক পদক্ষেপসমূহের ভিতর অন্যতম। পূর্বর পর্যায়সমূহের পর আমি লাখ লাখ মহিলা নেতৃত্বাধীন পরিয়ালক প্রত্যক্ষ মাহেকীয়া সাহায্য আগবাই অহা অরুণোদয় আসনিয়ে এতিয়া সমগ্র রাজ্যখনত প্রায় 40 লাখ পরিয়ালর ওসর চাপিবলে সক্ষম হয়েছে। ই পরিয়ালসমূহের পরিচয়ের প্রতীক আর সর্বাঙ্গীন কল্যাণের প্রতি আমার সরকারের প্রতিশ্রুতিবদ্ধতার চিহ্ন হয়ে পড়েছে। আগস্ট মাহর পর অরুণোদয়ের অধীনত ধন বিতরণ পুনের আরম্ভ হব। একে সময়তে ইয়ার লাভালাভ আটাইতকৈ যোগ্য পরিয়ালসমূহে লাভ করাটো নিশ্চিত করবরলৈ আমার সরকারে যোগ্য হিতাধিকারীর অন্তর্ভুক্তি করা আর অযোগ্য হিতাধিকারীক বাদ দিয়ার লেখিয়া স্বচ্ছ আর নিরন্তর প্রক্রিয়ার জড়িয়ে এই আসনিখন শক্তিশালী করে রাখব। আমি অরুণোদয় প্লাসর জড়িয়ে শহীদ কুশল কোঁয়ার সার্বজনীন বৃদ্ধ পেনশনের ধন আর বিধবা পেনশনের আসনির প্রদানের কাম অব্যাহত রাখিম। অধ্যক্ষ মহোদয়, আমার সরকারে আগস্ট মাহর পর রাষ্ট্রীয় খাদ্য সুরক্ষা আইনের রেশন কার্ডধারী সকলকে রেহাই মূল্যত মসুর ডাইল আর শ্রেণী যোগান ধরার কাম আরম্ভ করিব। পশ্চিম এশিয়া সংকটের বাবে এই অত্যাবশ্যকীয় সামগ্রীর মূল্য বৃদ্ধি পাওয়া হেতু রাজসাহায্যর পরিমাণ পরিবর্তনশীল হব আর ই বজার মূল্যর সহিতে সংযোজিত হয়ে থাকিব। আমি সঠিক সময়ত সরিয়হ তেলকো এই সামগ্রীর তালিকাত অন্তর্ভুক্ত করার সম্ভাবনীয়তা সম্পর্কে পরীক্ষা করে চাম। সরিয়হ তেলের ক্ষেত্রে আমার সরকারের অগ্রাধিকার হব স্থানীয়ভাবে উৎপাদিত সরিয়হ তেলের প্রচার আর প্রসার ঘটা আর আমার অন্নদাতা সকলক সহায় করা। শিক্ষা সমাপ্ত করে কর্মসংস্থান লাভ করার আগতে আগর সময়সাত 48,366 স্নাতক ডিগ্রিধারীক মাহে 2,500 টাকাক আর্থিক সাহায্য প্রদানে জীবন প্রেরণা নামের আসনিখন আমি সেপ্টেম্বর মাহর পর পুনের আরম্ভ করি। 2026-27 শিক্ষাবর্ষত মুখ্যমন্ত্রীর নিযুত ময়না আসনির অধীনত সাহায্য ধন হস্তান্তর প্রক্রিয়া 2026 চনের অক্টোবর মাহর পর আরম্ভ হব। শিক্ষার্থী সকলে আগস্ট মাহর পর আবেদন পত্র সমূহ পূরণ করিব পারিব। মই অত্যন্ত আনন্দরে ঘোষণা করো যে এতিয়ারে পর মুখ্যমন্ত্রীর নিযুত বাবু আসনিখনও সরকারের এখন নিয়মীয়া আসনি হব। এতিয়ালৈকে আমি এই দুইখ

আসনির অধীনত 5,46,479 গৰাকী শিক্ষার্থীক 374 কোটি টাকা বিতরণ করছো। 2026-27 বর্ষর এই আসনির জড়িয়ে উপকৃত হবলগিয়া শিক্ষার্থীর সংখ্যা প্রায় 5,30,718। এই বছর ডক্টর বাণীকান্ত কাকতি মেধাবতার অধীনত প্রায় 18,000 শিক্ষার্থী স্কুটি লাভ করিব। শৈক্ষিক সাহায্যর সমতাপূর্ণ বিতরণ সুনিশ্চিত করবলৈ লাভ করা নম্বরের এক নির্দিষ্ট শতকরা হারতে যাতে সাহায্য সীমাবদ্ধ হয়ে না থাকে আর অধিক সংখ্যক যোগ্য শিক্ষার্থী উপকৃত হব পারে, তার বাবে এই আসনির অধীনের বর্তমানের স্কুটি বিতরণ প্রক্রিয়া অহা শিক্ষাবর্ষর পৰা বন্ধ করা হব। ইয়ার অধীনত উপলব্ধ ধন নিযুত মাইনা আর নিযুত বাবু আসনির দুখনের শক্তিশালীকরণ আর সম্প্রসারণের ক্ষেত্রে ব্যবহার করা হব। আগস্ট মাহৰ পৰা মই অসমৰ নববৈষ্ণৱ ধৰ্মীয় পৰম্পৰাক আধ্যাত্মিক গুৰু আৰু সত্ৰ পৰিচালনাৰ অবিচ্ছেদ্য অংগস্বৰূপ 621 গৰাকী উদাসীন ভকতৰ মাহিলী 1,500 টকাৰ আৰ্থিক সাহায্য প্ৰদানৰ পুনৰ আৰম্ভ কৰিম। আমাৰ চৰকাৰে মুখ্যমন্ত্ৰীৰ কৃষি সাহায্যলী যোজনাৰ জৰিয়তে ক্ষুদ্ৰ আৰু উপান্ত কৃষকসকলক সাহায্য প্ৰদান ব্যৱস্থা অব্যাহত ৰাখিছে। এই আঁচনিৰ অধীনত PM কিষাণ আসনির সহিত সংগতি রাখি প্রতিগী যোগ্য ক্ষুদ্র আর উপান্ত কৃষকর বছরি 11,000 টকার আর্থিক সাহায্য প্রদান করা হয়। আমার সরকারে এক সম্প্রসারিত ক্রয় কার্যসূচীর জড়িয়ে কৃষকসলক যথোচিত মূল্য প্রসুনিশ্চিত করেছে। 2025-26 বর্ষর ন্যূনতম সমর্থন মূল্যর উপরও অতিরিক্ত রাজ্যিক প্রেরণামূলক রাজসাহায্যর জড়িয়ে কৃষকসলের পরা 8,00,000 মেট্রিক টনতক অধিক ধান ক্রয় করা হয়েছিল। আমি ধান আর মাকৈর ক্ষেত্র প্রতি কুইন্টলত 200 টকা আর সরিয়হর ক্ষেত্র প্রতি কুইন্টলত 300 টকাক অতিরিক্ত রাজসাহায্য অব্যাহত রাখিম। আমার সরকারে গ্যাপ সাপোর্ট স্কিমর জড়িয়ে প্রতি লিটার গাখিরত 5 টকাক সাহায্য প্রদান করে দুগ্ধপালক সকলক সহায় আগবরত অব্যাহত রাখব। ইয়ার ফলত প্রতি মাহে প্রায় 25,000 দুগ্ধপালক উপকৃত হয়। এই আসনি রূপায়ণের ফলস্বরূপে সংগঠিত খণ্ডর দ্বারা দুগ্ধ ক্রয়ের পরিমাণ প্রতিদিনে 97,554 লিটারের পর 1,43,035 লিটার বৃদ্ধি পাইছে। এই বৃদ্ধির হার হয়েছে 47%। আমার সরকারে অনুসূচিত জাতি, অনুসূচিত জনজাতি, অন্যান্য পিছপরা শ্রেণী, চাহ জনগোষ্ঠী, আদিবাসী সম্প্রদায় আর দিব্যাঙ্গজনের মেধাবী শিক্ষার্থীসলক জলপানি, শৈক্ষিক উদগনি আর প্রতিযোগিতামূলক পরীক্ষার বাবে সাহায্য প্রদান কার্যসূচীর জড়িয়ে সহায় আগবাই যাব। 2026-27 বর্ষর এই জলপানি আর সাহায্য আসনির জড়িয়ে 3,75,000 অধিক ছাত্রছাত্রী উপকৃত হব বলে আশা করা হয়েছে। আমি চাহ বাগিচার গর্ভবতী মহিলা শ্রমিক সকলের উন্নত মাতৃত্বকালীন যত্ন আর পরিপুষ্টি নিশ্চিত করবলে 15,000 টকার আর্থিক সাহায্য প্রদান ব্যবস্থা অব্যাহত রাখিম। 2025-26 বর্ষত এই আসনির অধীনত চাহ বাগিচা এলাকাত 32,882 গর্ভবতী মহিলা শ্রমিকলৈ সাহায্য আগবরা হয়েছে আর এই বছর প্রায় 35,000 গৰাকী এনে মহিলা উপকৃত হব বলে আমি আশা রাখিছো। আমি HIV/AIDS দ্বারা প্রভাবিত পরিয়ালসমূহৰ লক্ষ্য নির্ধারিত সামাজিক সাহায্য পুনৰ আৰম্ভ কৰিম, যত যোগ্য সংক্রমিত আক্রান্ত শিশু আর মৃত HIV/AIDS রোগীর বিধবা পত্নী সকলক 1,00,000 টকার আর্থিক সাহায্য প্রদান করা হব। 2026-27 বর্ষর বাবে এই আসনির অধীনত প্রায় 140 গৰাকী শিশু আর বিধবা মহিলা এনে লাভালাভ পাব বলে আশা করা হয়েছে। অধ্যক্ষ মহোদয়, বিভিন্ন হিতাধিকারী সামরি আমার সরকারে লওয়া কল্যাণমূলক আসনিসমূহর এই পবিত্র সদনে নিশ্চয় শলাগ লব। মই এই কল্যাণমূলক আসনিসমূহর বাবে বিভিন্ন অনুদানের অধীনত 6,000 কোটি টকাতক অধিক ধনের আবন্টনের প্রস্তাব লৈছো। সবল আন্তঃগাঁথনি, সবল অসম রাজ্য সরকারের ভবিষ্যৎ পরিকল্পনা। অধ্যক্ষ মহোদয়, শক্তিখণ্ডত করা রূপান্তরকারী বিনিয়োগের সামন্তরালভাবে আমার সরকারে অসমের আন্তঃগাঁথনির মেরুদণ্ড শক্তিশালী করবলৈ আর অর্থনৈতিক বিকাশ ত্বরান্বিত করবলৈ আন কেতবোর গুরুত্বপূর্ণ প্রকল্পর প্রস্তাব আগবাইছে। অসমমালা 1, 2 আর 3 অধীনত 20,000 কোটিতক অধিক টাকার প্রকল্প হাতত লওয়া হয়েছে। ইয়ার ভিত্তিতে আমি অসম

মহাবিদ্যালয়, ধুবুরী জেলার বিএন মহাবিদ্যালয়, ডিব্রুগড় জেলার ডিএইচএসকে মহাবিদ্যালয়, গোলাঘাট জেলার ডিকে মহাবিদ্যালয়, ফরকাটিং মহাবিদ্যালয়, এইচবিপি ছোৱালী মহাবিদ্যালয়, গোলাঘাট বাণিজ্য মহাবিদ্যালয়, কামরূপ মহানগৰ জেলার আর্য বিদ্যাপীঠ, বিবরুয়া কলেজ, সোনাপুর আর ডিমরিয়া মহাবিদ্যালয়, গুৱাহাটী বাণিজ্য মহাবিদ্যালয়, কামরূপ জেলার সুরেণ দাস মহাবিদ্যালয়, লক্ষিমপুর জেলার ঢকুয়াখানা মহাবিদ্যালয়, শোণিতপুর জেলার ৰঙাপাৰা মহাবিদ্যালয়, দৰং মহাবিদ্যালয়, তিনিচুকীয়া জেলার ডিগবৈ মহাবিদ্যালয়, তিনিচুকীয়া বাণিজ্য মহাবিদ্যালয়, মৰিগাঁও মহাবিদ্যালয়, জাগীৰোড মহাবিদ্যালয়, মঙলদৈ মহাবিদ্যালয়, লক্ষিমপুর ছোৱালী মহাবিদ্যালয়, দুধনৈ মহাবিদ্যালয়, গোৱালপাৰা মহাবিদ্যালয়, কলিয়াবৰ মহাবিদ্যালয়, শিৱসাগৰ জেলার গড়গাঁও মহাবিদ্যালয় আর ধেমাজি জেলার মৰিধল মহাবিদ্যালয়। অধ্যক্ষ মহোদয়, প্রাথমিক বিদ্যালয়, উচ্চ প্রাথমিক বিদ্যালয়, উচ্চ মাধ্যমিক বিদ্যালয় আর উচ্চতর মাধ্যমিক বিদ্যালয় আর ডিগ্রি মহাবিদ্যালয়ক 15,000তকৈ অধিক শিক্ষকে গুরুদক্ষিণা আসনির অধীনত আবেদন দাখিল করেছে। শিক্ষা বিভাগে পরীক্ষা করে আর্থিক সহায়ের পরিমাণ নির্ধারণ করব আর ইয়ার বাবে প্রয়োজনীয় পুঁজি উপলব্ধ করা হব। ফেন্সার শিক্ষানুষ্ঠানসমূহকো প্রাদেশিকরণের অধীনত প্রায় 8,000খন আবেদন লাভ করা হয়েছে। আমার সরকারে যোগ্য ফেন্সার মহাবিদ্যালয়সমূহের প্রাদেশিকরণ প্রক্রিয়া অব্যাহত রাখব। আমার সরকারে 2025 চনত সংশোধিত অসম শিক্ষা শিক্ষকর সেবার প্রাদেশিকরণ আর শৈক্ষিক প্রতিষ্ঠানের পুনর্গঠন আইনের অধীনত শিক্ষকর সেবার প্রাদেশিকরণের বাবে ভিত্তি তারিখের সংশোধনী আনিব, যাতে শিক্ষক টিউটর সকলে যোগ্যতার পরিহর সম্প্রসারিত হয়। বিনিয়োগের কেন্দ্রবিন্দু অসম, এডভান্টেজ আসাম। অধ্যক্ষ মহোদয়, আমার অর্থনৈতিক রূপান্তরের ক্ষেত্রে এডভান্টেজ আসাম 2 আসিল এক যুগান্তরকারী পদক্ষেপ। এই সম্মিলনে ব্যক্তিগত খণ্ড, রাজহুয়া খণ্ডর প্রতিষ্ঠানসমূহ আর ভারত সরকারের প্রধান আন্তঃগাঁথনি মন্ত্রালয়সমূহের 5,18,000 কোটি টাকার অধিক মূল্যর বিনিয়োগ আর আন্তঃগাঁথনি নির্মাণের প্রতিশ্রুতি লাভ করবলে সক্ষম হয়েছে। ইয়ার ভিতর 3,10,000 কোটি টাকা মূল্যর অধিক মূল্যর প্রকল্প ইতিমধ্যে রূপায়ণ আর আরম্ভণির বিভিন্ন পর্যায়ত আছে। সামগ্রিকভাবে এই বিনিয়োগের জড়িয়তে 1,02,557টা প্রত্যক্ষ আর পরোক্ষ কর্মসংস্থাপনের সুযোগ সৃষ্টি হব বলে আশা করা হয়েছে। এই বর্ষের নভেম্বর মাহত টাটা সেমিকন্ডাক্টর অ্যাসেম্বলি অ্যান্ড টেস্ট ফেসিলিটির উৎপাদন আরম্ভ হওয়ার পূর্ণ সম্ভাবনা থাকার লগতে অসম ভ্যালি ফার্টিলাইজার অ্যান্ড কেমিক্যাল কোম্পানি নামরূপর কাম কাজ পূর্ণগতিত চলি আছে। ইয়ার পরিপ্রেক্ষিতত আমার সরকারে এতিয়া প্রতিখন জিলাতে ঔদ্যোগিক উদ্যান আর ল্যান্ড ব্যাংক গড়ি তোলা আর সমগ্র অসমর পরবর্তী পর্যায়ত বিনিয়োগ আকর্ষণের বাবে প্রয়োজনীয় আন্তঃগাঁথনি তথা উদগনিমূলক নীতির ব্যবস্থাটুক অধিক শক্তিশালী করার উপর গুরুত্ব আরোপ করব। সকলের বাবে ভূমির অধিকার, মিশন বসুন্ধরা 4। মিশন বসুন্ধরার ক্রমাগত 3টা পর্যায়ের অসমর ভূমি রাজসংস্কারের ক্ষেত্রে এক ক্ষুদ্রীয় কাঠামো স্থাপন করেছে। এই অভিযানের জড়িয়ে রাজ্যের বিভিন্ন ভৌগোলিক অঞ্চলত জনগোষ্ঠীসমূল ভূমির অধিকার আর ভূমি বন্দোবস্তির সুবিধা সম্প্রসারিত করা হয়েছে। এতিয়ালৈকে 4,53,000 বিঘা ভূমির উপর 3,56,000 অধিক পরিয়ালক মালিকীস্বত্বর অধিকার প্রদান করা হয়েছে, যার ইতিহাসত ভূমির অধিকার প্রদান করার ক্ষেত্রে অন্যতম বৃহৎ পদক্ষেপ হিসাবে পরিগণিত হয়েছে। বিশেষভাবে চর অঞ্চলের ডিজিটাল জরিপর উপর গুরুত্ব আরোপ করে মিশন বসুন্ধরা 4 রূপায়ণ করা হয়েছে, যার জড়িয়ে বরাক উপত্যকা আর মরাণ, মটক, আহোম, চুতিয়া, কোচ রাজবংশী আর খিলঞ্জিয়া জনগোষ্ঠীসমূহের ভূমির অধিকার সুনিশ্চিত করা হব। ভূমি সংস্কার অধিক শক্তিশালী করার লগতে কমেও 3টা প্রজন্মক ধরে অসমত বাসিন্দা হয়ে থাকা পরিয়ালের সদস্য সকলকে ভূমির আবন্টন নিশ্চিত করবলে আমার সরকারে বর্তমান প্রয়োজন ব্যবস্থাক প্রয়োজনীয় বিধায়নী আর প্রশাসনিক সংস্কার সংশোধন করব। আমার সরকারে প্রজেক্ট জরিপ, প্রজেক্ট মাটি আর প্রজেক্ট অসমের এই 3টা রূপান্তরকারী পদক্ষেপর জড়িয়ে মিশন বসুন্ধরা 4 গতিশীলতারভাবে আগবাই নিব। এই পদক্ষেপসমূহের জড়িয়ে ডিজিটালভাবে সংহত ভূমি তথ্যসমূহ, পুঁজি পঞ্জীকরণ ব্যবস্থার আধুনিকরণ আর এক ঐক্যবদ্ধ ডিজিটাল ভূমি প্রশাসন ব্যবস্থা গড়ি তোলা হব।
অতি ক্ষুদ্র।

ক্ষুদ্র আর মজলিয়া উদ্যোগ আর খাদি উদ্যোগ সমূহের প্রসার সাধনের উদ্দেশ্যে আমার সরকারে প্রচলিত আইনের প্রয়োজনীয়তা সংশোধন আনিব, যাতে এই উদ্যোগ সমূহের ভূমি ব্যবহারের শ্রেণী পরিবর্তন স্বসেবা উপলব্ধ হয়, প্রদূষণ সৃষ্টি করা উদ্যোগ সমূহে এই সুবিধা সম্প্রসারণ করা নহব। রাষ্ট্রীয় সুশাসন দিবস হিসাবে পালন করা ভারতরত্ন অটল বিহারী বাজপেয়ী ডাঙরিয়ার জন্মদিনটির দিনাখন অর্থাৎ চলিত বর্ষর 25 ডিসেম্বরত আমি মিশন বসুন্ধরা 4 আনুষ্ঠানিকভাবে আরম্ভ করিম। অহা দুমহত আমি এই পবিত্র সদনের লগতে অসমৰ জনসাধারণের পৰা মতামত আহ্বান করিম, যাতে মিশন বসুন্ধরার পরবর্তী পর্যায়সমূহত রূপায়ণের সময় রই যাওয়া বিষয়সমূহ মূল্যায়ন করিব পৰা যায়। এই পরামর্শসমূহে অধিক ফলপ্রসূ আর বাস্তবসম্মত মিশন বসুন্ধরা 4 প্রস্তুত করার ক্ষেত্রে সহায় করিব। স্বনির্ভরতার পথত অসম, মুখ্যমন্ত্রীর আত্মনির্ভর অসম অভিযান, এক শক্তিশালী ঔদ্যোগিক পরিবেশ গড়ি তোলার ক্ষেত্রে আমার সরকার দৃঢ়প্রতিজ্ঞ। মুখ্যমন্ত্রীর আত্মনির্ভর অসমর অধীনত ইতিমধ্যে 2টা পর্যায়ত প্রায় 1 লাখ হিতাধিকারীক সহায় আগবঢ়া হয়েছে। CM AAA-1 অধীনত 12,976 হিতাধিকারীক ব্যবসায় সম্প্রসারণ আর স্থায়িত্ব নিশ্চিত করার উদ্দেশ্যে প্রতিজনক 1 লাখ টাকাক সুদবিহীন ঋণ ইতিমধ্যে প্রদান করা হয়েছে। বাকি থাকা যোগ্য হিতাধিকারীসকল চলিত বর্ষত পুনের মূল্যায়ন করা হব আর এই সুদবিহীন ঋণ প্রদান করা হব। CM AAA-2 অধীনত 75,000 হিতাধিকারীক প্রতিগীকে 75,000 টাকার প্রথম কিস্তি লাভ করেছে। উদ্যমিতা বিকাশ কার্যসূচীর সফলতা সম্পূর্ণ করার পিছত চলিত বিত্তীয় বর্ষত অবশিষ্ট 25,000 টাকা প্রদান করা হব। অধ্যক্ষ মহোদয়, CM AAA-এর পূর্ববর্তী 2টা পর্যায়ের সফলতার উপর ভিত্তি করে মই আনন্দরে ঘোষণা করছো, আমার সরকারে চলিত বিত্তীয় বর্ষর বাছনি প্রক্রিয়া আরম্ভ করে নতুনক 50,000 যুবক যুবতীক এই আসনির অধীন সহায়ের হাত আগবাব। এই কার্যসূচীর অধীনত বহু উদ্যোগীয় প্রধানমন্ত্রীর নিয়োগ সৃষ্টি কার্যসূচী, PMFME আর প্রধানমন্ত্রীর মুদ্রা যোজনার জড়িয়ে প্রতিষ্ঠানগত ঋণ লাভ করা সফল হওয়া দেখি মই আনন্দিত হয়েছো। আমার সরকারে লক্ষ্য লৈছে যে এই আসনির অধীনত অহা 5 বছরের ভিতর 10 লাখ যুব উদ্যোগীক ক্ষমতা সম্পন্ন করে তোলা হব। CM AAA-এর বাবে এই বছর মই 500 কোটি টাকার আবন্টনের প্রস্তাব দিছো। সমৃদ্ধ উদ্যমী অসম, উদ্যমিতা আর ঋণ নিশ্চয়তা পুঁজি, অসমর উন্নয়নের যাত্রাক আমার নারীসকলের উচ্চাকাঙ্ক্ষা, উদ্যম আর নেতৃত্ব ক্রমাৎ অধিক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আহিছে। মুখ্যমন্ত্রীর মহিলা উদ্যমিতা অভিযানের জড়িয়ে প্রায় 30 লাখ মহিলার প্রতিগীকে 10,000 টাকাক উদ্যোগ পুঁজি প্রদান করা হয়েছে। এই পদক্ষেপর ফলস্বরূপে আমার সরকারে 9,05,000 লাখপতি বাইদেউ গড়ি তোলার সফলতা লাভ করেছে। অধ্যক্ষ মহোদয়, আত্মসহায়ক গোটর সদস্যসকলে বছর বছর ধরে সঞ্চয় আর ঋণ পরিশোধের ক্ষেত্রে শৃঙ্খলাবদ্ধতা আর দায়বদ্ধতার উজ্জ্বল নিদর্শন দাঙি ধরেছে। এই পরিপ্রেক্ষিতত ভারত সরকারের বর্তমানে চলি থাকা ক্ষুদ্র আর অতি ক্ষুদ্র উদ্যোগের বাবে ঋণ নিশ্চয়তা পুঁজি নিধি আর মহিলা উদ্যোগ ত্বরান্বিত পুঁজি আদি আসনির অধীনত ঋণ লাভ করার আত্মসহায়ক গোটর সদস্যসকল ব্যক্তিগতভাবে আমার সরকারে সহায় আগবাব বলে ঘোষণা করবলে পাই মই অত্যন্ত আনন্দ অনুভব করছো। প্রস্তাবিত আসনির অধীনত রাজ্যজুড়ি থাকা আত্মসহায়ক গোটর সদস্যসকলে ব্যক্তিগতভাবে নিজের উদ্যোগ বা ব্যবসায় প্রতিষ্ঠান আরম্ভ বা সম্প্রসারণ করার উদ্দেশ্যে বন্ধকবিহীন ব্যাংক ঋণ লাভ করিব। এই সন্দর্ভত সংশ্লিষ্ট বিভাগে সময়মতে প্রয়োজনীয় নির্দেশনা জারি করিব। অধ্যক্ষ মহোদয়, অসম রাজ্যিক গ্রামীণ জীবিকা অভিযানের অধীনত থাকা আত্মসহায়ক গোটর মহিলা সদস্যসকল 10 লাখ টাকাক ব্যক্তিগত ঋণ লাভের ক্ষেত্রে ঋণ চুক্তিপত্রের উপর স্থামূপ সম্পূর্ণরূপে রেহাই দিয়ার প্রস্তাব মই আগবাইছো। ঐতিহ্য সংরক্ষণের ভবিষ্যৎ নির্মাণ আমার গৌরব, সংস্কৃতি আর ঐতিহ্য। অধ্যক্ষ মহোদয়, অসমের চহকী সাংস্কৃতিক ঐতিহ্য আর চিরন্তর পরম্পরাসমূহ আমার পরিচয়ের ভেটি। জাতি আর জগৎবাসীর সন্মুখত রাখি অসমের সংস্কৃতির

দিছে। পর্যটন আর ঐতিহ্যর বিকাশ, পর্যটন খণ্ডর প্রকাশ। অধ্যক্ষ মহোদয়, অস্ট্রেলিয়া, জাপান আর ইউরোপীয় সংঘর 27খন দেশে রাজ্যখনের বাবে ভ্রমণ শিথিল নির্দেশনা শিথিলতা করার সিদ্ধান্ত এক আগশারীর পর্যটনস্থলী হিসাবে গড়ি তোলার ক্ষেত্রে আমি লাভ করা সফলতার প্রতিফলন ঘটিছে। গুৱাহাটীৰ পৰা ডুবাই আৰু আবুধাবিলৈ পনপটীয়া বিমান সেৱা আৰম্ভ কৰাৰ সিদ্ধান্তই অসমৰ আন্তঃৰাষ্ট্ৰীয় সংযোগ ব্যৱস্থাক অধিক উন্নত কৰিছে আৰু থাইলেণ্ড, ছিংগাপুৰ আৰু ভূটানৰ সৈতে ৰাজ্যখনৰ বৰ্তমান সংযোগ ব্যৱস্থাৰ পৰিপূৰক হিচাপে এই পদক্ষেপে আমাৰ পৰ্যটন, বাণিজ্য আৰু বিনিয়োগৰ সুবিধাসমূহ সম্প্ৰসাৰিত কৰিছে। মাননীয় মহোদয়, বাৰ্ষিক 76 লাখ অধিক ঘৰুৱা পৰ্যটকৰ আগমনে অসমৰ উত্তৰ পূৰ্বাঞ্চলৰ ভিতৰতে আগশাৰী পৰ্যটনস্থলী হিচাপে পৰিগণিত হৈছে। পৰ্যটকৰ আগমনৰ ক্ষেত্ৰত অসমক দেশৰ শীৰ্ষ 10খন ৰাজ্যলৈ উন্নত কৰাৰ বাবে আমাৰ চৰকাৰ প্ৰতিশ্ৰুতিবদ্ধ। এই লক্ষ্যত উপনীত হ'বলৈ আমি সামূহিক পৰ্যটন, স্থানীয় উদ্যমিতা, দৰ্শনাৰ্থীৰ বাবে প্ৰয়োজনীয় আন্তঃগাঁথনি আৰু আতিথ্য সেৱাক প্ৰসাৰিত কৰিবৰ বাবে ব্যাপক হোমষ্টে নীতি প্ৰৱৰ্তন কৰিম। কেন্দ্রীয়ভাবে পঞ্জীভূত হোমষ্টেসমূহক 30% মূলধনী রেহাই আর 2% সুদ রেহাই পাব। আমার সরকারে হোমষ্টে পরিচালকসকলক প্রযুক্তিগত সহায়ও প্রদান করিব আর সাংস্কৃতিক আর পারিপার্শ্বিক ঐতিহ্য প্রদর্শনের পর্যটন প্রসার অভিযান গ্রহণ করিব। আমার সরকারে উমরাংসু, হাফলং আর মানাহত 5 তারকাযুক্ত হোটেল স্থাপনের প্রস্তাব আগবাইছে। যোগ্য প্রকল্পসমূহে 30% মূলধনী রেহাইরতে বর্তমান প্রচলিত নিয়ম অনুসারী রাজ্যিক GST ঘুরাই পয়ারতে সুদ রেহাই পাব। মই নিশ্চিত যে এই ইয়ার দ্বারা প্রতিষ্ঠিত হোটেল ব্যবসায়ীসকলে অসমত বিনিয়োগ করবলে উৎসাহিত হব। যুব প্রজন্মর প্রগতি, অসমর উন্নতি, যুব সবলীকরণ। আমার সরকারে দেশীয় আর আন্তঃরাষ্ট্রীয় পর্যায়ত সৃষ্টি হওয়া নতুন সুযোগ সমূহের বাবে আমার যুব প্রজন্ম সাজু করে তোলার উপর বিশেষ গুরুত্ব আরোপ করব। অধ্যক্ষ মহোদয়, মই সদনত জানাবলৈ পাই সুখী যে আমার সরকারে CM ফ্লাইট, চিফ মিনিষ্টার ফরেন ল্যাঙ্গুয়েজ ইনিশিয়েটিভ ফর গ্লোবেল হিউম্যান ট্যালেন্ট পরিসর সম্প্রসারণ করার সিদ্ধান্ত লৈছে। এই আসনির অধীনত ইংরাজি, জার্মান আর অন্যান্য বিদেশি ভাষাক অন্তর্ভুক্ত করা হব। বিদেশি ভাষার প্রশিক্ষণ আর বিদেশত কর্মসংস্থানের প্রয়োজনীয় প্রস্তুতির ক্ষেত্রে প্রতিগী প্রার্থীক 1.5 লাখ টাকা সহায় আগবা হব। রাজ্যখনের সৃজনশীল যুব প্রজন্মক বিশ্বমানের দক্ষতা, উদ্যোগের অভিজ্ঞতা আর গোলকীয় সুযোগের সবল করবলে সরকারে এখন ব্যাপক এনিমেশন, ভিজুয়াল এফেকশন, গেমিং, কমিক্স এন্ড এক্সটেন্ডেড রিয়েলিটি প্রতিভা বিকাশ নীতি প্রবর্তন করিব। এই নীতিয়ে গুণগত প্রশিক্ষণ, উদ্যোগের অংশীদারিত্বতার উদ্ভাবনের জড়িয়ে প্রতিভা বিকাশের উপর গুরুত্ব আরোপ করিব। ইয়ার দ্বারা আমার যুবক যুবতী সকলে বিশ্বব্যাপী AVGCXR প্রতিভা গোষ্ঠীর অংশ হবলৈ সক্ষম করে তুলিব আর রাজ্যখনক সৃজনশীল ডিজিটাল অর্থনীতিক এক অগ্রণী কেন্দ্র হিসাবে গড়ে তুলিব। অধ্যক্ষ মহোদয়, অসমৰ বহুসংখ্যক নার্সে সিঙ্গাপুর স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানত কর্মসংস্থাপনের সুযোগ লাভ করেছে আর এই ক্ষেত্রে উৎসাহজনক সঁহারি পাওয়া গেছে। সেয়ে বিশ্বব্যাপী কর্মসংস্থানের সম্ভাবনা বৃদ্ধির লক্ষ্যে রাজ্যের সকল নার্সিং মহাবিদ্যালয়ত ইংরাজি কথনশৈলী বা স্পোকেন ইংলিশকে ধরে সফট স্কিল প্রশিক্ষণ আরম্ভ করার প্রস্তাব মই আগবাইছো। ডিব্রুগড় রাজধানী অঞ্চল অসমৰ বাবে বিকাশের এক নতুন ইঞ্জিন। অধ্যক্ষ মহোদয়, আমার মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মাদেবর ঐতিহাসিক ডিব্রুগড় শহরখনক বিশ্বমানের সা সুবিধারে সমৃদ্ধ এক আধুনিক প্রশাসনিক আর উন্নয়নমুখী কেন্দ্রলৈ রূপায়ণ করার প্রচেষ্টা হাতত লৈছে। ডিব্রুগড়ের ইতিমধ্যে কেবাটাও বৃহৎ প্রকল্প রূপায়ণ করে থাকা হয়েছে অথবা সম্পূর্ণ হয়েছে আর ই রাজ্যের উন্নয়নের কার্যসূচীত বিশেষ স্থান লাভ করেছে। ইয়ার ভিতর 65 কোটি টাকা ব্যয় সাপেক্ষে মুখ্যমন্ত্রীর সচিবালয়, 284 কোটি টাকা ব্যয়ে নতুন বিধানসভা চৌহদ আর বিধায়কর আবাস, 52 কোটি

সন্মান সহকারে অসমলৈ ঘূৰাই অনা হৈছে। শোকৰ কঠিন সময়ত পৰিয়ালৰ কোনো পৰিয়ালে যাতে অকলে দুখৰ পরিস্থিতি সন্মুখীন মুখামুখি হ'ব লগা নহয় তাৰ বাবে আমি এই মানৱীয় পদক্ষেপক অধিক শক্তিশালী ৰূপত অব্যাহত ৰাখিম। কিষাণ ক্রেডিট কার্ডৰ জৰিয়তে ঋণ প্ৰৱাহক নতুন গতি প্ৰদান। অধ্যক্ষ মহোদয়, কিষাণ ক্রেডিট কার্ডৰ আঁচনিখন আমাৰ কৃষকসকলৰ বাবে সহজে লাভ কৰিব পৰা পৰম্পৰাগত ঋণৰ এক গুৰুত্বপূৰ্ণ উৎস। এই আঁচনিয়ে কৃষকসকলক সময়মতে কার্যকরী মূলধনী সুবিধা প্রদান করার লগতে অনানুষ্ঠানিক ঋণদাতার উপর নির্ভরশীলতা হ্রাস করাত সহায় করে। অবশ্যে 2026 বর্ষর 31 মার্চলৈকে কিষাণ ক্রেডিট কার্ডের অনাদায়ী ঋণের পরিমাণ 1,935 কোটি টাকালৈ বৃদ্ধি পাইছে। প্রায় 3,38,000 কৃষক জড়িত হয়ে থাকা এই অনাদায়ী ঋণের ফলত নতুন ঋণ প্রবাহত প্রভাব পড়ছে। আমি কৃষকসকলক সহায় হওয়াক NPAৰ বোজা হ্রাস আর প্রতিষ্ঠানগত ঋণের সুবিধা পুনের আরম্ভ করার বাবে এক কার্য আঁচনি যুগুত করবলে ব্যাংক সমূহের সঙ্গে একলগে কাম করে আছো। ই রাজ্যখনের কৃষি অর্থনীতি অধিক শক্তিশালী করার ক্ষেত্রে অরিহণা যোগাব। মৎস্য, দুগ্ধ, মাংস আর কণী উৎপাদনত আত্মনির্ভরশীলতা। অধ্যক্ষ মহোদয়, মৎস্য আর পশুধনের ক্ষেত্রে আমার সরকারে উল্লেখনীয় অগ্রগতি লাভ করেছে। ইয়ার ফলত গ্রামাঞ্চলের পরিয়াল সমূহের মাজত জীবিকার নতুন বাট মুকলি হয়েছে। বিগত 5 বছৰত মৎস্য উৎপাদন 33% বৃদ্ধি পাইছে। এতিয়া আমার লক্ষ্য হয়েছে 2030-31 বর্ষের ভিতর এই উৎপাদন 10 লাখ মেট্রিক টন বৃদ্ধি করে উত্তর পূব ভারতের মীন পালনের কেন্দ্র হিসাবে গড়ি তোলা। কণী উৎপাদনের 51% অধিক বৃদ্ধি পাইছে। এই ক্ষেত্রে রাজ্যখনক স্বাবলম্বী করে তুলিবলে আমি দৈনিক উৎপাদন 60 লাখলৈ বৃদ্ধি করার প্রস্তাব হাতত লম। দুগ্ধ উৎপাদন 28% অধিক বৃদ্ধি পাইছে। এই উৎপাদন 57 লাখ লিটাৰলৈ বৃদ্ধি করার বাবে আমি 500 কোটি টাকা বয় সাপেক্ষে দুগ্ধ সম্প্রসারণ অভিযান আরম্ভ করি। মাংসর উৎপাদনের প্রায় 28% বৃদ্ধি পাইছে। মাংস উৎপাদনের ক্ষেত্রে আত্মনির্ভরশীল করার লক্ষ্যে উন্নত প্রযোজন, আধুনিক পশুপালন সেবা আর কৃষকলে আগবা সাহায্যের জড়িয়ে আমি হাঁহ কুকুরা আর গাহরি পালনের ব্যবস্থা অধিক উন্নত করি। উৎকৃষ্ট কৃষিজাত সামগ্রীর প্রসার। অধ্যক্ষ মহোদয়, সরকারে তেজপুরের লিচি, নেমু, আদা, হালধি, আনারস, জহা চাউল আর রঙা চাউলের দরে রপ্তানিমুখী উৎকৃষ্ট কৃষি আর উদ্যান শস্যজাত সামগ্রীর মূল্যর শৃঙ্খলা শক্তিশালী করার বাবে কাম করে আছে। বর্তমান আমার 45 বিধ সামগ্রীর ভৌগোলিক সূচাঙ্ক আছে। আমার সরকারে সামগ্রীর বিশ্বাসযোগ্যতা আর গোলকীয় বজারের সঙ্গে যোগাযোগ সুনিশ্চিত করার উদ্দেশ্যে GI শ্রেণীর আর অধিক সামগ্রী অন্তর্ভুক্ত করার বাবে কাম করব। উচ্চ মূল্যর আন্তঃরাষ্ট্রীয় বজারত বিশেষভাবে গুরুত্ব আরোপ করে আমি অতিরিক্ত 12,000 হেক্টর ভূমি জৈবিক প্রমাণীকরণের অধীনলৈ অনার পরিকল্পনা করছো। আমার কৃষকসকলে তেওঁলোকৰ উৎপাদিত সামগ্রীর উচিত মূল্য লাভ করা সুনিশ্চিত করবলে সামগ্রী শুকুয়া আর পানি আঁতরা কেন্দ্র, পেক হাউস আর সংগ্রহ কেন্দ্রের জড়িয়ে সংশোধন আর মূল্য সংযোজনের প্রসার ঘটা হব। মিশন চেনেহজুড়ি সোণালী মুগা রেশমক গোলকীয় কেন্দ্রলৈ রূপান্তরের দিশে ভৌগোলিক সূচকপ্রাপ্ত সোণালী মুগার সম্পূর্ণ সম্ভাবনা উন্মোচন করে নিভাজ সোণালী মুগা রেশমক এক গোলকীয় কেন্দ্র হিসাবে প্রতিষ্ঠা করে লৈ আমার সরকারে উত্তর পূর্বাঞ্চল উন্নয়ন মন্ত্রালয়ের সহযোগত 450 কোটি টাকার বিনিয়োগে মিশন চেনেজরি নামে এক 3 বছরীয় পদক্ষেপ আরম্ভ করেছে। এই মিশনের জড়িয়ে পোষক উদ্ভিদের পুলি রোপণ, মুগা পলুর বীজ উৎপাদন আর পালন পোষণের পর আরম্ভ করে সূতা কটা, বোয়া কটা, ব্র্যান্ডিং, ভৌগোলিক সূচক প্রমাণীকরণ, ডিজিটেল অনুসরণ ব্যবস্থা, রপ্তানি আর বজার সংযোগকে সমগ্র মূল্য শৃঙ্খলা শক্তিকরণ শক্তিশালী করা হব। ইয়ার দ্বারা 2,60,000 মুগা পালক, কাটনি, শিপিনী আর

উদ্যোগী উপকৃত হব। এই মিশনের অধীনত 2028 সনের ভিতর আধুনিক খুঁটা কটা আন্তঃগাঁথনি স্থাপন করার মুগা উৎপাদক সমূহ 1180টা ফার্মার্স ইন্টারেস্ট গ্রুপ আর 30টা কৃষক উৎপাদক সংস্থা সংগঠিত করা হব। এই মিশনের অধীনত 8,46,00,000 টাকা বয়রে ঢকুয়াখানাত মুগা রেশম পর্যটন উদ্যান আর 10,00,00,000 টাকা বয়রে ধেমাজিত এটা মুগা স্পান মিল স্থাপন করা হব। ইয়ার জড়িয়ে রেশম পর্যটনক উৎসাহিত করা, রেশমর অবশিষ্ট সামগ্রীর উচ্চ মূল্য কটা মুগা সুতালে রূপান্তর করা, অপচয় হ্রাস করা, নিয়োগ সৃষ্টি আর মূল্য সংযোজন অধিক শক্তিশালী করা হব। হাসিকাঠ উচ্চ বিকাশের সম্ভাবনার দ্বার মুকলি। অধ্যক্ষ মহোদয়, অসমৰ হাসিখণ্ড বা অগর উদ্যোগ অপরিম অর্থনৈতিক সম্ভাবনা আর ভারতের সর্ববৃহৎ হাসিকাঠ উৎপাদনকারী রাজ্য হিসাবে অসমৰ স্থান সর্বজন স্বীকৃত। অসম সরকারে হাসি গছর পুলি রোপণ, সংগ্রহ, প্রক্রিয়াকরণ, মূল্য সংযোজন, বিপণন আর রপ্তানির সামরি এক ভবিষ্যৎ কর্মপন্থা যুগুত করবলে হাসিকাঠ সম্পর্কীয় এক উচ্চস্তরীয় কেবিনেট টাস্কফোর্স গঠন করেছে। এই টাস্কফোর্সে হাসিকাঠের মূল্য শৃঙ্খলক অধিক শৃঙ্খলাবদ্ধ করব, অতি মূল্যবান হাসিকাঠের নির্মিত সামগ্রীর ক্ষেত্র দেশের প্রধান কেন্দ্র হিসাবে অসমৰ স্থিতি শক্তিশালী করবলে কেতবর সংস্কার সাধন আর পরামর্শ আগবাব। সমগ্র অসমতে পাইপলাইনযুক্ত প্রাকৃতিক গ্যাস নেটওয়ার্কের সম্প্রসারণ। অধ্যক্ষ মহোদয়, সমগ্র অসমতে স্বচ্ছ আর সুলভ মূল্যের ইন্ধন উপলব্ধ করার বাবে আমার সরকার সংকল্পবদ্ধ। ডিব্রুগড়, গুয়াহাটি, যোরহাট, তেজপুর, দরং, বাক্সা, কোকরাঝার, নগাঁও আর বরাক উপত্যকাতে ধরে রাজ্যের প্রধান অঞ্চল সমূহ পাইপলাইনযুক্ত প্রাকৃতিক গ্যাসের নেটওয়ার্ক গড়ি তোলার ব্যবস্থা হাতত লওয়া হয়েছে। মই এই সদনক অতি আনন্দরে জানাব বিচার যে সমগ্র রাজ্যতে ইতিমধ্যে 46টা সিএনজি স্টেশন স্থাপন করার 13,500 অধিক ঘরুয়া পাইপলাইনযুক্ত গ্যাস সংযোগ প্রদান করা হয়েছে। ইয়ার ফলত আমার বাসস্থান, ব্যবসায়িক প্রতিষ্ঠান, যান বাহন সমূহ অধিক স্বচ্ছ ইন্ধনের যোগান নিশ্চিত হব। এই পদক্ষেপে এখন সেউজ অসম গড়ি তোলাত বিশেষ বরঙনি আগবাব। অসমত কমপ্রেস বায়োগ্যাসের প্রসার। আমার সরকারে স্বচ্ছ আর বহনক্ষম শক্তিক উৎস হিসাবে কমপ্রেস বায়োগ্যাসের প্রসারের প্রতিশ্রুতিবদ্ধ। অয়েল ইন্ডিয়া লিমিটেডে গুয়াহাটি, তিনচুকিয়া, শিবসাগর, যোরহাট আর শিলচর 5টা কমপ্রেস বায়োগ্যাস প্রকল্প স্থাপনের পরিকল্পনা করেছে। তিনচুকিয়ার প্রকল্পের কাম ইতিমধ্যে রূপায়ণ হয়ে আছে আর ইয়ার প্রায় 40% অগ্রগতি হয়েছে। ইয়ার উপরই বরপেটা জেলার কলগেসিয়াত সুজুকি, আর এন ডি সেন্টার ইন্ডিয়া, NDDB আর নর্থ ইস্ট ডেইরি অ্যান্ড ফুডস লিমিটেডের মাজত অংশীদারিত্বে একটা নতুন CBG প্রকল্প বিকশিত করে থাকা হয়েছে। এই ক্ষেত্রে অধিক বিনিয়োগ আকর্ষণ করার উদ্দেশ্যে আমার সরকারে অসমের বাবে এক বিশেষ CBG নীতি চূড়ান্তকরণ প্রক্রিয়া আছে। এই পদক্ষেপসমূহে স্বচ্ছ শক্তির উৎপাদনের বৃদ্ধি করার সহায় করব আর কমপ্রেস বায়োগ্যাসের এক মুখ্য কেন্দ্র হিসাবে প্রতিষ্ঠা করব। গুয়াহাটির বাবে ভূগর্ভস্থ বৈদ্যুতিক নেটওয়ার্ক। অধ্যক্ষ মহোদয়, গুয়াহাটির আন্তঃগাঁথনির আধুনিকরণ, সৌন্দর্য বর্ধন আর জনসাধারণের সুরক্ষার বাবে শহরের উপরে বই যাওয়া বৈদ্যুতিক নেটওয়ার্কক পর্যায়ক্রমে ভূগর্ভর কেবললে স্থানান্তর করার বাবে মই 2,500 কোটি টাকার এক প্রকল্প ঘোষণা করেছো। ইয়ার প্রথম পর্যায়ত 5টা প্রধান অংশ সামরি লবলে RDSS আসনির অধীনত 200 কোটি টাকা ব্যয় করা হব। এই প্রধান অংশকেইটা হয়েছে পল্টন বাজার স্কোয়ার, পল্টন বাজারের ভরলুমুখর এটি রোড, ভরলুমুখর পদুমপুখুরীলে MG রোড, পল্টন বাজারের GMCH রোডলে GS রোড, GMCH রোডক অন্তর্ভুক্ত করে আর ভঙাগড়ের সচিবালয়কে GS রোড, গুয়াহাটি রিং রোডের কাশে মেট্রো রেল। আমার সরকারে গুয়াহাটি রিং রোডের কাশে বা উপরে একটা মেট্রো রেল ব্যবস্থা সংযোজনের সম্ভাবনা সন্দর্ভ

বিভাগে 24,228টা আবকারী অপরাধ পঞ্জীয়ন করার লগতে 1,52,295 লিটার অবৈধ সুরা জব্দ করেছে। কর বিভাগটো অধিক কার্যকরী শস্য আর রাজহ সংগ্রহর অনুকূল করে তুলবলে আমি বর্তমানের মূল্যভিত্তিক শুল্ক গাঁথনি অধিক যুক্তিসঙ্গত করে তুলিছো। বিধিসন্মত পদ্ধতিরে রাজ্যের পরম্পরাগত পণ্যসমূহ উৎপাদন আর বিপণনক উৎসাহিত করবলে আমার সরকার দৃঢ় পদক্ষেপ গ্রহণ করেছে। অবৈধ উৎপাদন আর বিতরণক নিরুৎসাহিত করার লগতে সুলভ মূল্যত বিধিসন্মত উন্নত মানের সুরা বিকল্প প্রদান করার উদ্দেশ্যে আমার সরকারে অসমত প্রস্তুত সুরার ব্যবস্থা করেছে। অধ্যক্ষ মহোদয়, যোগান শৃঙ্খলার নিরীক্ষণ ব্যবস্থা শক্তিশালী করবলৈ আর অনুমতি নোহাক সুরা অন্য পথলে যাওয়ার ক্ষেত্রে যাওয়ার চেষ্টা প্রতিরোধ করবলে সুরার আন্তরাজ্যিক পরিবহনের ডিজিটেল লক ব্যবস্থা প্রবর্তন করা হব। ইয়ার জড়িয়ে ডিস্টিলারি উৎপাদন কারখানা তথা পাইকারি গুদামের সুরা সরবরাহ নিয়ন্ত্রণ করবা যাব। রাজ আর দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ, মাননীয় অধ্যক্ষ মহোদয়, আমার সরকারে 2031-32 সনের ভিতর 4,000 কোটি টাকা সংগ্রহের এক উচ্চাভিলাষী লক্ষ্য নির্ধারণ করেছে। ইয়ার ভিতর স্টাম্প ডিউটি, পঞ্জীয়ন মাচুলের 3,000 কোটি টাকা আর ভূমি রাজহর প্রায় 1,000 কোটি টাকা সংগ্রহ করা হব। সম্পত্তির মূল্য আর প্রকৃত বজার মূল্যর মাজত সামঞ্জস্য রক্ষা করা, মূল্য কম করে দেখা প্রবণতা হ্রাস করা আর রাজ্যের প্রাপ্ত রাজহ নিশ্চিত করার উদ্দেশ্যে আমি এক বৈজ্ঞানিক GIS ভিত্তিক আঞ্চলিক মূল্য নিরূপায়ন ব্যবস্থা প্রবর্তনের প্রস্তাব করেছো। পোন প্রথমবারের ভূমি রাজহক জন ভিত্তিক মূল্য নিরূপণের সঙ্গে সংযোগ করা হব। ইয়ার ফলত অর্থনৈতিক উন্নয়নের সঙ্গে একেলগে বিকাশ লাভ করা এক গতিশীল রাজ ব্যবস্থার সৃষ্টি হব। ইয়ার উপরি উচ্চ মূল্যর অনাকৃষি ভূমির রাজ ব্যবস্থাটো যুক্তিসঙ্গত করে তোলা হব। অবশ্যে সরকারে কৃষিভূমি আর গ্রামাঞ্চলের ভূমি রাজ বৃদ্ধি নকরে। সহজলভ্য আর তৃণমূল পর্যায়ের অংশগ্রহণ বৃদ্ধি করবলৈ ই খাজনা গাঁও পঞ্চায়েত নগরীয় স্থানীয় নিকায় আর গাঁও প্রধানসকলের জড়িয়ে ভূমি রাজ সংগ্রহ করা প্রক্রিয়াটো বহুমুখীকরণ করা হব। অতিরিক্ত আইনি স্বীকৃতিপ্রাপ্ত লেনদেন সমূহ বাধ্যতামূলক পঞ্জীয়নের আওতালে আনি আমার সরকারে রাজহর ভেটি অধিক সম্প্রসারিত করব। পরিবহন বিভাগ, মাননীয় অধ্যক্ষ মহোদয়, যা বিত্তীয় বর্ষত 1,914 কোটি টাকার তুলনাত পরিবহন বিভাগে 25-26 বর্ষত 2,123 কোটি টাকা রাজ সংগ্রহ করেছে। কর আর ফিটনেস প্রমাণপত্র নথকা বাহনসমূহ নিয়মীয়করণের আমার সরকারে এখন এককালীন নিষ্পত্তি আসনি প্রবর্তন করার লগতে নিরীক্ষণ আর রাজ সংগ্রহ অধিক শক্তিশালী করবলে একটা পরিবহন কর নিরীক্ষণ গোট গঠনের প্রস্তাব করেছে। বৈদ্যুতিক বাহনের ব্যবহারক অধিক উৎসাহিত করবলৈ এই বর্ষত বৈদ্যুতিক বাহন ক্রয় করা নাগরিকসকলের মই 3% মটর বাহন কর রেহাই ঘোষণা করেছো। এই সুবিধা লাভ করবলগা বৈদ্যুতিক বাহনসমূহের শ্রেণীসমূহ সন্দর্ভত বিতং নির্দেশনাবলী বিভাগের তরফেরপরা জারি করা হব। খনি আর খনিজ বিভাগ, মাননীয় অধ্যক্ষ মহোদয়, 2025-26 বর্ষত বিভাগটে সংগ্রহ করা রয়্যালটির পরিমাণ আছিল 3,446 কোটি টাকা আর 2026-27 বর্ষর বিভাগটে 4,512 কোটি টাকার রাজ আহরণের লক্ষ্য নির্ধারণ করেছে। 2026 বর্ষর এপ্রিল মাহ পর্যন্ত জেলা খনিজ ফাউন্ডেশন মুঠ 336 কোটি টাকা সংগ্রহ করেছে। ইয়ারে 102 কোটি টাকা প্রধানমন্ত্রীর খনিজ ক্ষেত্র কল্যাণ যোজনার অধীনত খনন প্রভাবিত অঞ্চলসমূহ উন্নয়নমূলক প্রকল্পের ব্যয় করা হয়েছে। অধ্যক্ষ মহোদয়, মই জানাবলৈ পা আনন্দিত হয়েছো যে আমার সরকারে শেহতীয়াকৈ অসম ক্ষুদ্র খনিজ রেহাই সংশোধনী বিধি 2026 অধিসূচিত করেছে। পরিচালন সংক্রান্তীয় ব্যবধান, প্রতিকূল বতরের যোগান ব্যাহত সমস্যা আর বলবৎকরণ সীমাবদ্ধতা।

ধারাবাহিকভাবে বৃদ্ধি পাইছে। বর্তমান বিভাগটোৱে প্রায় 200টা ক্ষুদ্র খনিজ রেহাই এলাকা পরিচালনা করে আছে। সকল জেলার বাবে জরিপ জিলা জরিপ প্রতিবেদন প্রস্তুত হওয়ার লগে লগে চলিত বিত্তীয় বর্ষত এই সংখ্যা অধিক বৃদ্ধি পাব বলে আশা করা হয়েছে। রাজহর অপচয় রোধ করবলৈ বিভাগটোৱে ক্ষুদ্র খনিজাত সামগ্রী পরিবহন করা সকল বাহনত GPS বাধ্যতামূলক করার লগতে ওজন জোখা স্থান বা CCTV ক্যামেরার নেটওয়ার্কর স্থাপনের প্রস্তাব আগবাইছে। বহনক্ষম ভবিষ্যতের বাবে সেউজ শুল্ক। অধ্যক্ষ মহোদয়, পরিবেশের অবক্ষয়ের অরিহণা যোগা ইয়ার প্রতিকার সমূহের ব্যবস্থাতো সমানে অবদান আগবা উচিত। এই নীতির দ্বারা পরিচালিত হয় আমার সরকারে চিনাক্তকৃত প্রদূষণ সৃষ্টিকারী কার্যকলাপ আর সম্পদ সমূহের ওপর সেউজ শুল্ক আরোপ করিব। শিল ভঙা কল, কয়লাভিত্তিক উদ্যোগ, ইটাভাটা, ব্যবহৃত বাহিনীর মালিকীস্বত্ব হস্তান্তর, ভূগর্ভস্থ পানির বাণিজ্যিক আহরণ আর সরকারে সময় সময়ে অধিসূচনা করা অন্যান্য পরিবেশ সংবেদনশীল উদ্যোগ আর কার্যকলাপর উপর সেউজ শুল্ক আরোপ করার প্রস্তাব আগবাইছো। এই শুল্কর সংগৃহীত পুঁজি বনানীকরণ, প্রদূষণ নিয়ন্ত্রণ, জৈব বৈচিত্র্য সংরক্ষণের লগতে জলবায়ু পরিবর্তনকে খাপ খাওয়া সেউ শক্তি, জলসম্পদ ব্যবস্থাপনা আর অন্য পরিবেশ অনুকূল তথা দীর্ঘস্থায়ী আন্তঃগাঁথনি গড়ি তোলার কামত ব্যবহার করা হব। মাননীয় অধ্যক্ষ মহোদয়, রাজ্যের নিজ উৎসর পৰা ৰাজহ সংগ্রহ বৃদ্ধি করা আমার সরকারের মূল অন্যতম অগ্রাধিকার। এই উদ্দেশ্য আমি ৰাজহ সংগ্রহের ক্ষেত্রত সমগ্র সরকারি দৃষ্টিভঙ্গি গ্রহণ করছো। ইয়ার অধীনত বিভিন্ন বিভাগের পারস্পরিক সমন্বয়ে তথ্যর আদান প্রদান করব আর ৰাজহ সংগ্রহের সম্ভাবনা সমূহ চিনাক্ত করব। বিধিগত ব্যবস্থা অধিক শক্তিশালী করার লগতে অপচয় রোধ করবরাবে এই ব্যবস্থা সহায়ক হব। মাননীয় অধ্যক্ষ মহোদয়, রঘুবংশমত কাব্যত উল্লেখ করেছিল, মহাকবি কালিদাসে রঘুবংশম কাব্যত উল্লেখ করেছিল, প্রজানাং মেঘ ভূতং স্বস্য বলিগ্রহম, সহস্র মুৎসৃষ্টিত মা দত্তেহি রসং রবিঞ্চ। ইয়া সহজতে বুঝি পাবা অর্থ হল সূর্যই পৃথিবীর পানি শোষণ করে, কেবল হাজার গুণ বরষুণ দিয়ে পৃথিবীক পুনের সেউজিয়া আর সমৃদ্ধ করবলে। ঠিক তেনেদরে কর্তৃপক্ষই রাইজর সহায় সহযোগিতারে হাজার গুণ বেশি উন্নয়ন আর কল্যাণ সাধন করবর কারণে আমার সরকারেও উদ্দেশ্য ঠিক একটাই। আমি আমার জ্ঞানী পূর্বপুরুষ প্রজ্ঞা আর মার্গদর্শনে আগবার সিদ্ধান্ত অটল অবিচল। মহাভারতের সভাপর্বত উল্লেখ আছে নারদ মুনিয়ে যুধিষ্ঠিরক সোধা সেই কথা ফাঁকি, কশ্চিত তে দায়ত সর্বং কৃষি গৌরক্ষিত জীবিন, বার্তানাং সংমিষ্টস্তাত লোকাহংস সুখমেধাত। অর্থাৎ আপুনি কৃষি, পশুপালন আর বাণিজ্যর সহিত জড়িত সাধারণ লোকক আর্থিকভাবে সহায় করেছেনে? কারণ অর্থনীতির এই মূল স্তম্ভসমূহে বাবে করা বয়ের দ্বারাহে সাধারণ মানুষের জীবন আটাইতক বেশি সমৃদ্ধ আর সুখী হয়। মাননীয় অধ্যক্ষ মহোদয়, মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা নেতৃত্বাধীন রাষ্ট্রীয় গণতান্ত্রিক মোর্চা সরকারে রাইজর আশা আকাঙ্ক্ষা পূরণের ক্ষেত্রে বদ্ধ পরিপক্ক। রূপকর জ্যোতিপ্রসাদ আগরওয়ালের নবপ্রজন্মক উদ্দেশ্যে করা উদ্দেশ্যে লিখা রচনাত এক সুন্দর সাধনার দেশ গড়ার সপনের কথা উল্লেখ করেছে। আমিও সেই পথেরে ধাবমান হয়েছো। আমার রাজ্যখনের উন্নয়নের ক্ষিপ্রতর প্রাক ক্ষিপ্রতর করার লক্ষ্য আমার। আমি আমার উদ্দেশ্য যাতে সচা অর্থত স্বাভিমানে কব পারো, বাজক দবা, বাজক শঙ্খ, বাজক মৃদং খোল, অসম আকৌ উন্নতি পথত, জয় অসম বল। মাননীয় অধ্যক্ষ মহোদয়, 2025-26 বিত্তীয় বর্ষর বাজেট প্রাক্কলন মই পবিত্র সদনের বিবেচনার বাবে উত্থাপন করছো। 2026-27 বর্ষর বাজেট প্রাক্কলনত রাজ্যের একত্রিকৃত নিধির মুঠ

0: একাউন্ন হাজার আটশো তিয়াল্লিশ দশমিক দুই তিনি কোটি টকার প্রাপ্তি প্রদর্শন করা হয়েছে। ইয়াৰে এক লাখ ওঠৰ হাজার পাঁচশো বাষষ্ঠি দশমিক দুই তিনি কোটি টকা রাজহ শিতানত আর বাকি থকা তেত্রিশ হাজার দুশো একাশি কোটি টকা মূলধন শিতানত। বিভিন্ন উৎসর পৰা অহা একত্রিকৃত নিধির আনুমানিক প্রাপ্তির হিসাব মই তালিকা নং একত উল্লেখ করছো। রাজহুৱা শিতানত এক লাখ চৌত্রিশ হাজার চারিশ ছয়ষষ্ঠি দশমিক দুই দুই কোটি টকা আর উপনিমিত্ত পুঁজির অধীনত দুই হাজার কোটি টকা যোগ হওয়ার পিছত সর্বমুঠ আদায়ের পরিমাণ হব দুই লাখ আঠাশী হাজার তিনশ ন দশমিক চারি পাঁচ কোটি টকা। ইয়ার বিপরীতে দুই হাজার ছাব্বিশ সাতাইশ বর্ষ রাজ্যখনের একত্রিকৃত নিধির পৰা সর্বমুঠ ব্যয়ের পরিমাণ এক লাখ ছাপ্পন্ন হাজার সাতশ চৈধ্য দশমিক আঠ আট কোটি টকা হব বলে অনুমান করা হয়েছে। ইয়ারে রাজহ শিতানত বয় আনুমানিক এক লাখ ওঠৰ হাজার পাঁচশো বাষষ্ঠি দশমিক দুই তিনি কোটি টকা আর মূলধন শিতানত বয় আনুমানিক আঠত্রিশ হাজার এশ বাহান্ন দশমিক ছয় পাঁচ কোটি টকা। দুই হাজার ছাব্বিশ সাতাইশ বর্ষর একত্রিকৃত নিধির মঞ্জুরি অনুসারে বয়সমূহ প্রাক্কলন তালিকা নং দুইত দেখুৱা হৈছে। রাজহুৱা শিতানের হওয়া বয় এক লাখ ছাব্বিশ হাজার তিনশ উনসত্তর দশমিক পাঁচ সাত কোটি টকা আর উপনিবৃত্ত পুঁজির অধীনত দুই হাজার কোটি টকারে বছরটির সর্বমুঠ প্রাকলিত বয়ের পরিমাণ হব দুই কোটি দুই লাখ পঁচাশি হাজার চৌরাশি দশমিক চারি পাঁচ কোটি টকা। একদরে বছরটির হওয়া প্রাকলিত লেনদেনের বাবদ আনুমানিক তিনি হাজার দুশ পঁচিশ কোটি টকা রাহি হব। ইয়ার লগতে বছরটির আরম্ভণিত ঘাটি তিনি হাজার ছয়শ চৌরাল্লিশ দশমিক দুই ছয় কোটি টকার হিসাব মিলালে দুই হাজার ছাব্বিশ সাতাইশ বর্ষর শেষত বাজেট ঘাটির পরিমাণ চারিশ উনৈশ দশমিক দুই ছয় কোটি টকা হবগৈ। দুই হাজার ছাব্বিশ সাতাইশ বিত্তীয় বর্ষর বাজেটর রাজ্যের মুঠ ঘরুয়া উৎপাদনের তিন শতাংশ বিত্তীয় ঘাটির লক্ষ্য হিসাবে নির্ধারণ করা হয়েছে। ধন্যবাদ। জয় অসম, ভারত মাতা কি জয়।
1: জনসাধারণের আশীর্বাদত গভীর বিনম্রতা, কৃতজ্ঞতার দায়বদ্ধতার আজি পবিত্র সদনের মজিয়াত অসম সরকার নতুন কার্যকালের প্রথম বাজেট উত্থাপন করলে জয়ন্ত মল্ল বড়ুয়াদেবে, মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মাদেবর দূরদর্শী নেতৃত্বত সরকারখনে অহা পাঁচটা বছর কি ধরনের আগবাড়ি তার রূপরেখা প্রস্তুত করে আসলতে কথারে নহয় কামেরে তাক প্রতীয়মান করবল প্রয়াস করার একটা প্রতিফলন আমি দেখবলে পালো এই বাজেটত। কৌটিল্যর অর্থশাস্ত্রের সুশাসনের বিষয়ে উদ্ধৃতি দি শেষত তেখেতে বাজক দবা বাজক সংখ্য বাজক মৃদং খোল আকৌ উন্নতি পথত জয়া অসম বল গোটেসনক উন্নতির দিশলৈ লৈ যোৱাৰ ক্ষেত্রত ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বত অসম সরকারখনে কি ধরনের আগবাড়িব তার এটা খতিয়ান দাঙি ধরলে সেই বিষয়ে একটা রূপরেখা প্রস্তুত করে তাক রাইজর আগত অবগত করালে বিত্তমন্ত্রী জয়ন্ত মল্ল বড়ুয়াদেবে। রাইজর আশা আকাঙ্ক্ষা পূরণ করার ক্ষেত্র এই সরকারখন বদ্ধপরিকর। রূপকোঁয়র জ্যোতিপ্রসাদ আগরওয়ালাদেবে নবপ্রজন্মক উদ্দেশ্য করে লিখা সুন্দরের আরাধনা, সুন্দরের সাধনার দেশ গড়ার যে সপোনের কথা কৈছিল সেই সপোন যেন এই সরকারখনেও দেখিছে আর সেই সপোনক বাস্তবায়িত করার বাবে যেন আন্তরিকতার প্রয়াস করব তার উল্লেখ করলে আজি বাজেটত। আজি আমাক কারিকরী দিকত সহযোগ করলে বিজয় দাস, বিশ্বদেব স্বর্গীয়ারী, ধীরাজ বৈশ্য, নিখিল শর্মা আর রঞ্জিত দৈমারিয়ে আজির আমার এই পোনপটিয়া প্রচারের দলটক নেতৃত্ব দিছিল সহকারী সঞ্চালক কার্তিক সূত্রধরে। আমার নিয়ন্ত্রণ কক্ষের পর যখন সহযোগ করলে তার ভিতর কিশোর কুমার শর্মা, অপূর্ব কৃষ্ণ বুড়াগোহাঁই প্রমুখে নিয়ন্ত্রণ কক্ষ থাকা প্রতিগী ব্যক্তি, ট্রান্সমিটর থাকা সকলকে আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করছো এই প্রচার সুকলমে আপনার মাজলে লই যাবে। অসম তথা ভারতবর্ষ বিভিন্ন ঠাইর পর যখন আমার আজির এই পোনপটিয়া প্রচার শুনে আছে প্রতিগী শ্রোতাক আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করছো। আর এতিয়া মই ইন্দ্রজিৎ দাসে আপনার উভতাই লৈ যাব বিচারিছো আকাশবাণীর মূল স্টুডিওলৈ, যত উপস্থিত আছে ময়ূরী দত্ত।
2: শ্রোতাসকলে ইমান পরে অসম বিধানসভাত মাননীয় বিত্তমন্ত্রী শ্রী জয়ন্ত মল্ল বড়ুয়াই

চটিটাল টাও টাও টাক টাও টাক ঢিন ঢিন ঢিন ঢিন টাক টাও ঢিন ঢিন টাক ঢিন ঢিন টাক

এয়া আকাশবাণী তেজপুর, এতে আগবাইছো গীতালি অনুষ্ঠানটি। এই অনুষ্ঠানত আজি শুনাব লৈছো কেইটিমান হিন্দী বোলছবি গীত। প্রথমে শুনক এয়া নীলকমল বোলছবির মহম্মদ রফির কণ্ঠর এই গীতটি।

0: Eher Akachbani. Batori porhisu rituporna borai, aru mur hoite ase, Nirmali Sharma. Etia pradhan batori homu hol. প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তেও তিনিখন রাষ্ট্র ভ্রমণের তৃতীয় তথা অন্তিম পর্যায়ত আজি নিউজিল্যান্ডত উপস্থিত হয়েছে। অসম বিধানসভাত আজি 2026-27 বিত্তীয় বর্ষৰ পূর্ণাঙ্গ বাজেট দাখিল করা হয়। বৈদেশিক পরিক্রমা মন্ত্রী ডক্টর এস জয়শঙ্করে আজি ওমানত বৈদেশিক মন্ত্রীক সাক্ষাৎ করে দুইখন দেশের সহযোগিতার দিক সম্পর্কে আলোচনাত মিলিত হয়। কেন্দ্রীয় স্বাস্থ্য আর পরিয়াল কল্যাণ মন্ত্রী জগত প্রসাদ নাড্ডাই আজি আয়ুষ্মান ভারত ডিজিটাল অভিযানের অগ্রগতি পর্যালোচনার বৈঠকত সভাপতিত্ব করে। আর স্পেইন আজি নিশা 12:30 বজাত হবলগিয়া বিশ্বকাপ ফুটবল প্রতিযোগিতার দ্বিতীয়খন কোয়ার্টার ফাইনেলত বেলজিয়ামের বিরুদ্ধে অবতীর্ণ হব। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তেওঁর তিনিখন রাষ্ট্র ভ্রমণের তৃতীয় তথা অন্তিম পর্যায়ত দুদিনীয়া কার্যসূচীরে আজি নিউজিল্যান্ডত উপস্থিত হয়েছে। নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী ক্রিস্টোফার লাক্সনে অকল্যান্ডত শ্রীমোদীক আদরণি জানায়। দুইখন দেশের সশস্ত্র বাহিনীর প্রতিনিধিসকলের উপস্থিতিত শ্রীমোদীক বিমানবন্দরত আদরণি জানা হয়। যা 4 দশকের ভিতর দেশখন ভারতের প্রধানমন্ত্রীর এয়া প্রথম ভ্রমণ। নিউজিল্যান্ডত থাকা ভারতীয় সকলে ত্রিরঙ্গা জোকারি কিয়া ওরা মোদী ধ্বনি দি প্রধানমন্ত্রীগীক আদরণি জানাবর বিমানবন্দরত উপস্থিত হয়। এই ভ্রমণের সময় দুইখান দেশের প্রধানমন্ত্রীয় দেশ দুখনের মাজত ক্রমবর্ধমান অংশীদারিত্বক প্রতিফলিত করে বাণিজ্য বিনিয়োগ শিক্ষা প্রযুক্তি আর জনসাধারণের সম্পর্ক সহযোগিতা অধিক শক্তিশালী করার বিষয়ত আলোচনা করার সম্ভাবনা আছে। অসম বিধানসভাত আজি 2026-27 বিত্তীয় বর্ষত 1,56,000 কোটিরও অধিক ব্যয়ের প্রস্তাবে পূর্ণাঙ্গ বাজেট দাখিল করা হয়। রাজ্যের বিত্তমন্ত্রী জয়ন্ত মল্লবরুয়াই আজি এই বাজেট দাখিল করে। এই বাজেটত রাজ্যিক ঘরুয়া উৎপাদনের 3% ভিতর বিত্তীয় ঘাটি সীমাবদ্ধ রখার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। 2026-27 বর্ষের বাজেটত সরকারে সঞ্চিত পুঁজির মুঠ 1,56,714.88 কোটি টাকার ব্যয় ধার্য করেছে। ইয়ার ভিতর রাজ শিতানত 1,18,562.23 কোটি টাকা, মূলধনী শিতানত 38,152.65 কোটি টাকা ব্যয়ের প্রস্তাব আগবা হয়েছে। বাজেটত 18খন ধ্বজাবাহী আসনীরে সুরক্ষিত সমৃদ্ধ বিকশিত অসম গড়ি তোলার যাত্রাত অসমক পথ নির্দেশনা প্রদান করার উদ্দেশ্যে মুখ্যমন্ত্রীর পরিকল্পিত ধারণার অষ্টাদশ মুকুতার উন্নয়নী মালা উপস্থাপন করা বলেও বিত্তমন্ত্রীয় প্রকাশ করে। অনাগত 5 বছর রাজ্যখনের রাজহুয়া খণ্ডত 2,00,000 নিযুক্তি প্রদানের লক্ষ্য স্থির করা হয়েছে বলে মন্ত্রী শ্রীমল্লবরুয়াই প্রকাশ করে। বিধানসভা নির্বাচনের সময়ত নিয়মীয়া বাজেট উপস্থাপন করিব নোৱাৰাৰ বাবে বন্ধ হৈ থকা সরকারী কল্যাণমূলক আঁচনিসমূহৰ সুবিধা অহা মাহৰ পৰা পুনৰ আৰম্ভ কৰা হ'ব বুলি বিত্তমন্ত্ৰীগৰাকীয়ে প্ৰকাশ কৰে। ইয়াৰে ভিতৰত অৰুণোদয় আঁচনিৰ ধন বিতৰণ কৰাৰ লগতে শহীদ কুশল কোঁৱৰ সাৰ্বজনীন বৃদ্ধ পেঞ্চন আঁচনিৰ ধন প্ৰদান কৰিব। একেদৰে মুখ্যমন্ত্ৰী নিযুত মইনা আৰু নিযুত বাবু আঁচনিৰ ধাৰাবাহিকতা নিবনুৱা স্নাতকসকলক কৰ্মসংস্থাপন নোপোৱা পৰ্যন্ত জীৱন প্ৰেৰণা আঁচনিৰ অধীনত মাহেকীয়া আৰ্থিক সাহায্য প্ৰদান আদি জনকল্যাণমূলক পদক্ষেপ রূপায়নের সিদ্ধান্ত লওয়া হয়েছে।
1: শিক্ষা সমাপ্ত করে কর্মসংস্থান লাভ করার আগতে আগর সময়সাত 48,366 স্নাতক ডিগ্রিধারীক মাহে 2,500 টাকা আর্থিক সাহায্য প্রদানের জীবন প্রেরণা নামের আঁচনি আমি সেপ্টেম্বর মাহর পর পুনের আরম্ভ করি।
0: 2026-27 শিক্ষাবর্ষের নিযুত মইনা আসনের অধীনত অক্টোবরের ধন হস্তান্তর করা হব। নিযুত বাবুক নিয়মীয়া সরকারি আসনি হিসাবে গড়ি তুলি এই আসনি দুখনের অধীনত চলিত

0: บ่ได้โอ้บ่ได้
1: โอ้
0: ว่าซะแน่
1: โอ้มาสเตอร์เฮ้ยฮ่าฮ่าฮ่าฮ่ามาฮ่าทุ่มมาเลยเลยสุดเฮ้ยบ้านกรมเอกเวรุกอดกรมตัดตัวเฮ้ยก๊อสก๊อสนิวเฮ้ยนู่นหัวหงนะเฮ้ยเฮ้ยกรมนู่นเฮ้ยคิออนุปริบเฮ้ยอามาเฮ้ยมอนิสเตอร์เฮ้ยดูขดเฮ้ยปกติเฮ้ยคอสต์บ้านเซลล์ก็เต้เฮ้ยอามีเฮ้ยสหายเที่ยวก็เลยเฮ้ยกรมตุ่มมาเฮ้ยคำคุยบอลกี้เฮ้ยเซบ้าเฮ้ยเที่ยวพอสลัดอยู่เฮ้ยเบียร์เฮ้ยเฮ้ยมาสเตอร์เฮ้ยบุหิลวาสุน
0: อ่ะฮบดีอ่ะรบบุหิลวิสุรบะตัดเท้าก็คิดจะฮะโอ้ยนะคุณไปที่ตัวอาหิปวยไ
1: หนอาหิปวยอาหิปวยเอ๊ะมาหอบิตรเฮ้ยตายอาหิปับบ
0: ่โอ้ก็เลยโอ้ก็เลยนะคุยทักกี่เล่ทุมาร์กอร์เมฮอกบ้านก็ท้าบิลล์แค่เบสิกก็เฮจุมูรีดูรีดูเร่โอ้ยนะ
1: เฮ้ยมาเฮ้ยขอรูปวารีอ่ะก็เฮนัติสวาลีจุดิโอ้ลน้อยเฮ
0: ้
1: ยเอ๊ะปอกเอกมันโฮล
0: แต่บ้าลขบอร์น้อยจานุเอตี้ทุมีอารุยัตรสโอลเต้โอ้ก็เลยทักกี่มอนซอนุเบียลกี้อ่ะเซ่การันเฮนัตินิจุนิกเด็กีบอลเล่พัลเล่ทุมารุฮัลลกี้เล่เต้น
1: เฮ้ยโอ้ยปกติเฮจิบุนิยมเฮบุตัวเฮอเมมานิสโอลีบุเอลกิบุ
0: ทีเคียเซดีอาเอลูราอารุบัวรีจิตเอกฮอร์เลอฮิบุทีเทียกฮอร์คอนเอกเบเรฟอริปอริบุบัตุมารุมอนตุบัลลกิบุเฮเนนฮอยเอที่ตุมิจักกอร์มอร์คอทักโอลาอุปายตุนายกอร์มอร์ปอริบันตุเบสิโกย์ปอร์เอเอคินิขโมยต
1: ์เฮกอร์มโนฮะคิออนอปอริบุเฮกอสกอสโซนิกัตติจันโนเฮตุฮิลองคอร์านายเฮตุทักโอทิตตุมาเฮอุนนอยอนอนามอเฮบอนดงขจันโนเฮอามิโคริทุกานาย
0: অবশ্যে এই গরম প্রাকৃতিকগতভাবে নহয় আমার মানব সৃষ্ট হয় না নহয়
1: এ হয় হয়
0: কারণ মানুহে এফালৰ প্ৰায় তুমি কোৱা নিচিনা কৈ গছ গছনি কাটি একেবাৰে তহিলং কৰি পেলাইছে কল কারখানা ঘৰ দালান এইবিলাক বনাই গুটেইখন তোমাৰ একেবাৰে কংক্ৰিটৰ এখন নগৰ বা চহৰ কৰি পেলাইছে
1: এ হয় হয় সেই কাৰণে ভাৰত চৰকাৰেও তোমাৰ জুলাই মাহৰ পহিলা দিনৰ পৰা 7 দিনলৈকে তোমাৰ বন মহোৎসৱ পালন কৰে নহয়
0: অ তুমি অৱশ্যে এ অনাতা বা সেই রেডিওর যুগেরে বা বাতরি কাকতর যুগেরে তুমি ভাল খা খবর রাখা দেই হয় না নহয়
1: রাখিছো রাখিছো সেইদিনা বাতরি কাকতর দিছে নহয় বলে 1950 সনৰ পৰা হে আৰম্ভ কৰিছিল কানাইলাল মানেকলাল মুন্সিদেমৰ এজন মানুহে
0: হে তেওঁ
1: দিল্লী বুলা আৰম্ভ কৰিছিল
0: তেওঁ কোন আছিল জানিছানে তেওঁ সেই সময়ৰ কৃষি আৰু খাদ্যৰ কেন্দ্ৰীয় মন্ত্ৰী আছিল
1: এ হয় নেকি তেওঁ বোলে দিল্লীৰ ৰাজঘাটত এজোপা হে গছ ৰোপণ কৰি এই মহোৎসৱৰ শুভাৰম্ভ কৰিছিল
0: তেওঁই প্ৰথম আহ্বান কৰিছিল যে এই বন মহোৎসৱ আয়োজন কৰিব লাগে প্ৰতি বছৰে ভাৰতবৰ্ষত আৰু সেই তাৰে শুভাৰম্ভ হিচাপে 1950 চনৰ জুলাই মাহতে তেওঁ এই কাৰ্যসূচী শুভাৰম্ভ কৰিছিল
1: সমান্তৰালভাৱে আমাৰ 5 জুন তাৰিখে প্ৰকৃতি দিৱস এটা পাতে তাতো তোমাৰ সহস্ৰ সংখ্যক তোমাৰ বৃক্ষ ৰোপণ কৰা হয় নহয়
0: পৰিৱেশ দিৱস
1: পৰিৱেশ দিৱস
0: সেইদৰে এই সময়ত 1 জুলাইৰ পৰা 7 জুলাই মানে এই জুলাই মাহটোতে এই বন সপ্তাহৰ আয়োজন কৰে আৰু এই বন সপ্তাহ পালন কৰাৰ উদ্দেশ্য বহুত আছে
1: এ আছে আছে এই খৰাং পীড়িত সমস্যা প্ৰায় হাত সৰাও এটা উপায় তাৰে জুলাই মাহটো যিহেতু তোমাৰ বৰষুণ বেছিকৈ হয় গতিকে সেই বৃক্ষ ৰোপণ কৰিলে সেই বৃক্ষবিলাকে সহজত লহপহকৈ বাঢ়ি যাব পাৰে
0: এতিয়া চোৱা খৰাং বুলিয়ে কোৱা বা বাৰিষা বুলিয়ে কোৱা এইখিনি

0: আকাশবাণী তেজপুৰ এতিয়া আগবঢ়াইছোঁ খেল জগত।
1: আকাশবাণী তেজপুৰ নিবেদন কৰিছোঁ সাপ্তাহিক খেল সংবাদ সম্পৰ্কীয় অনুষ্ঠান খেল জগত। শ্রোতাসকল, আজির খেল জগত অনুষ্ঠানত আমি চলি থাকা ফিফা বিশ্বকাপ ফুটবল প্রতিযোগিতার সম্পর্কত এটি টেলিফোনিক সাক্ষাৎকার আগবাইছো। অংশগ্রহণ করেছে রাষ্ট্রীয় পর্যায়ের ফুটবল কোচ তথা অসম রাইফল সুকার টিমর প্রাক্তন ফুটবল প্রশিক্ষক শ্রী শান্তনু বসুয়ে।

শ্রোতা ইমান পরে মালবিকা বৰাৰ কণ্ঠৰ অসমীয়া আধুনিক গীত শুনিলে। আকাশবাণী তেজপুর এটা আগবাইছো এখনি আলেখ্য কেতেকী, রচনা রাজু বৰুৱাৰ।